0: ব্যাংক খাইমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিয় দেপ্রে ছালি জানকারি রি বিষয়া নিয় কল পর দিম সময় নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল পর দিম নিয় তানি সতর্ক তানা ঠজরিকা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতরি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরিলাই
2: অপরাধ হো ডরেলো লাগে দেখিমা তুরন্ত নাজিক বন কারণে বা সুরক্ষা নিকায়মা খবর গর বন যোগিয়ে মাত্র হানি যোগিছ
3: অনুরোধক গণ্ডকী প্রদেশ সরকার মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী পরিষদ কো কার্যালয় প্রেস রেজিস্ট্রারকো কার্যালয় গণ্ডকী প্রদেশ পোখরা।